সংসদীয় দলকা নেতা ভীষ্মরাজ আংদেমবেলে সীমা সম্বন্ধে বিবাদিত অভিব্যক্তি বিষয়মা প্রধানমন্ত্রীলে দেশ র জনতাসঙ্গ মাফি মাগ্ন পর্নে বতাএকা ছন। প্রতিনিধি সভাকো আজকো বৈঠকমা বোল্দাই নেতা আংদেমবেলে অব প্রধানমন্ত্রী বালেন্দ্র সারে সংসদমা নভই দেশ র জনতাসঙ্গ মাফি মাগ্ন পর্নে বতাএকা হুন। প্রধানমন্ত্রী জিম্মেবার নবনে পনি প্রতিপক্ষী দল জিম্মেবার বন্নু পর্নে ভন্দাই উনলে অবশ্যই বিষয়লাই লিয়ে সংসদ অবরুদ্ধ নগর্ন বতায়। প্রধানমন্ত্রী শাহলে জেঠ ১৭ গতে প্রতিনিধি সভাকো বৈঠকমা দিয়েকো অভিব্যক্তিলাই লিয়ে বিপক্ষী দলে বিরোধ গর্দে আয়েকা থিয়ে। প্রতিনিধি র মতদাতা নামাবলী বিবাদ ভয়পছি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি রাসপা বাগমতী প্রদেশ অধিবেশন স্থগিত ভয়। মঙ্গলবার রাতে পাঁচ ফুট খসে শুরু হওয়ার বিবাদ টুঙ্গিন নসকে রাসপালে প্রদেশ অধিবেশন নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে। আজ বিহান ৮ বজে পুনঃমতদান শুরু করে ভে সহমতি নজুটে নেতৃত্ব চয়ন নির্বাচন অনিশ্চিতকালকা স্থগিত করে। কেন্দ্রীয় নির্বাচন আয়োগে বিজ্ঞপ্তি জারি করে চার কারণ দেখা মতদান প্রক্রিয়া রোক্ন পড়ে আয়োগে মতপত্রমা দেখা কে ত্রুটি সচ্যাউন মতদাতা নামাবলী অন্তিম প্রাবিধিক প্রমাণীকরণ গর্ন প্রক্রিয়া স্থগিত করে। এসই করি ৪০০ জনাক সমায়োজন সূচীমা দেখা উজুরী র বিবাদ উচিত সম্বোধন প্রক্রিয়া রোকিয়া কেন্দ্রীয় নির্বাচন প্রমুখ ভুবন কেসিলে প্রদেশ নির্বাচন সমিতি আবশ্যক জনশক্তি থপ গর্ন নির্বাচন প্রক্রিয়া সহজ বনা প্রক্রিয়া রোকিয়া আয়োগ ভনাই প্রাবিধিক তথা ব্যবস্থাপকীয় কার্য সম্পন্ন হন সাথে স্থগিত অধিবেশন অগাড়ি বড়াই বাকি রয়েছে নির্বাচন প্রক্রিয়া নয়া মিতি সম্বন্ধে থপ বিবরণ মতদান শুরু হনভা কমতি বা ২৪ ঘন্টা অগাবে আধিকারিক সূচনা মার্ফত সবাই জানকারী করাইনি নির্বাচন আয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ। কোনপনি ভ্রামক হল্লা পছে নলাগ্ন আয়োগ আধিকারিক সূচনা প্রতীক্ষা গর্ন সম্পূর্ণ প্রতিনিধি উমেদার কেন্দ্রীয় নির্বাচন আয়োগে আগ্রহ করে। নেপাল মেডিকেল কাউন্সিলে নয় আচার সংহিতা জারি করে চিকিৎসক সামাজিক সঞ্জাল প্রয়োগমা কড়াই করে। কাউন্সিলে তর্তাওয়ালা চিকিৎসক সামাজিক সঞ্জাল তথা বিদ্যুতীয় সঞ্চার মাধ্যম প্রয়োগ করা পালনা করুপর্নে আচার সংহিতা জারি করে। কাউন্সিলে চিকিৎসকীয় পেশা মর্যাদা বিরামী গোপনীয়তা তথা বৈজ্ঞানিক তথ্যমা আধারিত সূচনা প্রবাহ সুনিশ্চিত কর নয়া ব্যবস্থা লাগু করে। কাউন্সিলে বুধবার সার্বজনিক চিকিৎসক আচার সংহিতা অনুসার চিকিৎসক নেপাল মেডিকেল কাউন্সিল তর্তা ভয়া বাইক অন্য কোন উপাধি প্রয়োগ করা বা করাউন পাওনে ছেন। সামাজিক সঞ্জাল পেশাগত পরিচয় খুলাউদা সমেত দর্তা প্রমাণপত্র উল্লেখিত উপাধি মাত্র প্রয়োগ করুপর্নে ব্যবস্থা করে। আচার সংহিতালে চিকিৎসক সামাজিক সঞ্জাল তথা বিদ্যুতীয় মাধ্যম তথ্য ফরক সান্দর্ভিক র বৈজ্ঞানিক রূপ পুষ্টি ভয় সামগ্রী মাত্র প্রকাশন তথা প্রসারণ গর্ন নির্দেশন দিয়েছ। বরফুকা কারণ সাড়ে পাঁচ লাখ কুকুরা নষ্ট গরিয়েকো ছ। পশ্চিলা কেই সাত আয়তা বরফু সংক্রমণ কারণ কুকুরা অন্ডা নষ্ট গর্নে ক্রম বড়েকো ছ। হালসম্ম পাঁচ লাখ তেপন্ন হাজার সাত সয় পচাশ কুকুরা নষ্ট গরিয়েকো হো। প্রভাবিত দশ জিল্লামা ৭২ ফার্মকা লেয়ার্স কুকুরা র স্থানীয় জাতকা কুকুরা নষ্ট গরিয়েকো রোগ নিয়ন্ত্রণমা খটিয়েকো পশু সেবা বিভাগকো টোলিলে জনায়েকো ছ। সরকারকো নির্দেশন অনুসার খটিয়েকো দ্রুত কার্য টোলিলে কুকুরা সঙ্গে দশ লাখ নৌ সয় অন্ডা র দুই লাখ পাঁচ হাজার কিলো কুকুরাকো দানা পনি নষ্ট গরেকো পশু সেবা বিভাগকা বরিষ্ঠ পশু চিকিৎসক ডক্টর নবরাজ শ্রেষ্ঠলে জানকারী দিয়ে। এসে সরকারে বার্ড ফ্লু কারণ কুকুরা তথা অন্য উৎপাদন গুমাউন বাধ্য কিষানলাই করিব ৪২ করোড় রাহত দিনে ভয়েকো ছ। রোগ পুষ্টি ভয়পছি কুকুরা অন্ডা তথা দানা নষ্ট গর্নুপর্নে ভয়কালে তে কিষানলাই সো রাহত দিন লাগিয়েকো হো। চালু আর্থিক বর্ষকো দশ মহিনামা বৈদেশিক রোজগারীমা গেকা ১৩০০ নেপালীলে বিদেশমে জ্যান গুমাএকা ছন্। বৈদেশিক রোজগার বোর্ডকো সচিবালয়কা অনুসার ২০৮২ সাউন ১দেখি ২০৮৩ বৈশাখ সান্তসম্মকো অবধিমা ১২৯৪ নেপালীকো বৈদেশিক রোজগারীকা ক্রমমা মৃত্যু ভয়েকো হো। এক মহিনাকো অবধিমা মাত্রই বিদেশ গেকা ১৫৩ নেপালীলে বৈদেশিক রোজগারীকা ক্রমমা জ্যান গুমাএকা ছন। বোর্ডকো বিবরণ